আমাদের মালাজকে রিসান কইলা খাদিম নবী যখন কোয়াত লিয়া এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমার কর সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনসা বলা সবাই কিছু আকাশ ছিল নবী ইনশাআল্লাহ আজকে নিচ